পারিছ কম্পন সহ বিচর কবে মা বিচর কবে মাম ঝংঝনি বগনে খরে কলম অব তো ছোড়া কুদনে বলাম দিন ভরি খেল দো মলাই নেই ভুল সাত পরে পছি আমার